0: বিসমুল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। নদী কে মেঘটস টিভি এফএম গেমি গডি কে সুরি খবর তকাই কি গবাত কোলি আরগন শাহুদা মাহমুদ ইনফুতামি বালালানি রাজে গে মাসরাম ফা কোলে খবর তকে সুরি তকা ফালাস্তিন গে রাইয়তুন গে হাগু তা হিমায়ে কো আমিল গাও মুগা দেমিতি পুমা গেদোরা ওয়াজনা আদি আলকন কুরুম গে ফুরি হামা মিনিওয়ান কাং কাশবর কুরুম মিহার বরে বোডা গাও মুত কুং গুলি গেন হারুদানা মাসে কেতে কে কুরুম খারজি ওয়াজির ইরতিশাম আদম গোয়ালা ওয়াফি وزیر مکما گوالوی قدس کے حقو کا عربی اسلامی گاؤں تو کے وزیروں بے وباد کو رویم گا واحق فل دکوم سرکار کے وزارات کن کرمونگا نماسے کے تو کے آدا ہما حصہ کرمشا وزیروں نا رئی تن کرم بینوں و سوالت کا جواب دے وما باوا وزیروں گے آہا فورم میرے اونانے سرکار کے وزارات کے مسے کے تو کے تفصیلی معلومات آمونا ہمیں گینس دنوں رئیس و جمہوریہ کے افیہا public service media psm gulingen geneste mi forum ga mi farus tim wazira ko bairu wada ganna wane divi rajya ke sagafata tarika rakka ter kurumasha mi daaira en degaum ge gulun itura badhe kurum ge gotun china ge tianjin national maritime museum madame du muhim ibasume ka soy kofi mi ibasum ga rajya ke faraton soy korevi fanna sagafata tarike abhe wazi hina walid আদি চাইনাগ ফরাত সয় করেবি টিয়ানজিন ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম গে ডিরেক্টর ওয়াং লং তিলফুশি গ গায়ম কুরা ওয়েস্ট টু এনার্জি প্লান্ট কে মাসিক কে দেহাস আশাবি হুগে নিয়লা নিম্মা বেনুন কুরম ফেশেনে কামা তিমাওয়েটা বহে উজারাম বিদাল ওয়েজে তিলফুশি ওয়েস্ট টু এনার্জি প্লান্ট হাওয়া কো ফওয়ানি বিল্ড এন্ড অপারেট উসুলু दुनिया के फातुरे रकम के दोस कोमे आहार के स्वाह करे ने सितंबर मह गए 27 वन तो मे 31 दिया देश टिमाई तरगी का फातुरे रकम के मुहिम का हाम को दिन के कोतुम फाह का कुरा तो है दिवे राज्य बलर फातुरे रकम की राज्य के 31 के मैं था वो सरकारुं कंडाळाफवा अमाजा वासिलवु म मिहातना अंग अतोले के आर रशुगा FSM ge fuel shed gaim korni mawaf waakama iktisodhi taraggi a vyefariya daturufatur abhe wazir Muhammad Saeed Vidalweje. Wazir Vidalwe Resul Jumhuriya Dr. Muhammad Muiz Vayodhuwe wadaagin fawafadayan komme atolikavis maswerina raigitunna STO rate ka teolibene intizam gaim kurma fishi masakken haluwekamae kukuriyaddaakama. Thailand ge verira Bangkok ka fembodu magul ge mihatane vestivesaka gellume vegen report ko fanuwa kama Thailand ka hunna divi embassy vidalweje Thailand ge verira Bangkok ka kuri visara ga Bangkok ge huriha sarahad ge viswani fembod efa mikamagul ge Bangkok ge kama be idara ta kumwani huriha sarahad ka viskari saha karisi halat yulan ko fa राज्य का कुव्वेरी बेलहेटो मागोले सियासत तक अंडाला कामाबे है फरायत का गुड़िकें इस सियासत तक तंफिज कुर्म की दाखिली सलामता मासे के तरकमा फन्नियाता बे वुजारा के बेल्लवुम के दशों कुरिये गेंदवा मासे कते मियाए को जालुतक के खान्त तब बेलहेट बालहट्टनी ए वुजारा के बेल्लवुम के दशों राज्य के जालुतक की जमान तक वंदे एकशी के वा समाल का नुदेवुम के सबुम रंगल हरदना हड़तक गेंदन जेफवा tantan reso jumhuriya dr mohammed muiz verkama hawal weda gane viru jaluto ge halathuri khambodwa halatuka kama sarukaru fahakurwa mi aisa bundi vi fm ge migadi ge suri khabar tanne muni khabar tardis mugal gana khed ko lewa gut ko em habe funa shukur dano ufar bajer wagut ko ke dam wakila assalam alaikum
1: nodi hekem megahertz divahi fm

0: আদি আল্লাহ ফিয়াওয়া একলাঙ্গিয়া ইফাদ শরীকুন থাকে বলা গন্ন বয়কু মি সকুঙ্গে তরেম ওয়ে আল্লাহ দেখে লোবিওয়া ফদেং এউরেং এ শরীকুন দেখে লোবিওতে আদি ইমা বি মিহুন আল্লাহ দেখে লোবিও মা বডে আদি আনিয়া বিরি মিহুন আখিরে দুহগে আজাব ফিন হিদু হাম কশ্বরুং ইবমেহা বারত মিলকে ওডিগেম বনি আল্লাহ খমাই আদি হামাকশ্বরুং আল্লাহি আজাব দিবুমগা গদ ফদ ওডিগেম ওয়া ক্রসকলাঙ্গে কং এউরেন্নং ইঙ্গেন নমে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোমাদিহ একে মেগাহার্টস
2: আলিনূর

আদি তাবাভি মি হুম বুনুয়ে তিমাম মেন্নং আলুন দুনিয়া আদি এফাহারু এম্বুরি দিউ মেল্লি বেন নামে এই তিমাম মেঙ্গে কিবাইন বারিয়াবেগে ফাদেন তিমাম মেম বেস এউরেঙ্গে কিবাইন বারিয়াবে গত মাসে এউরেঙ্গে আমার তাকা কি এউরেঙ্গে মচ্ছবা হিতামা তাকে কামগা আল্লাহ এউরেন্ন দক্ষাবনি এফাদাইন নে আদি নরখাগে থেরেং নুকুন নানে বায়ো কামগা এউরেন্নুয়েতে।

তেরেং হালাল রঙ্গল থাকে তিয়া ব্যামি হুম খ্যা উড়েছে আদে শায়তনাগে ফিয়াবলু থাক তিয়া ব্যামি হুম তবানু আসে এহেনি হামাকশ্বরুং এ শায়তনাই তিয়া ব্যামি হুন্নং হুরি খাণ্ড এড়ি বয়াম বেগিম্বা আদাওয়া তিরেকে।

মিহুন্নং আমুরু কুরাকং কশবরি নুবাকান্তকায় হুতুরু কম্বুড়ু ফাফত কশে আদি ত্যবামিহুন্নং ইঙ্গিগিনওয়া ইচ্ছে আল্লোহামেদু ত্যবামিহুং বুনুমশে।

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুন্না রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডাগিট নেভি সিটিয়েন হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেম মাগুতুগে এ বামি হুন্না এবহি ফটোগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদবহুন জবাবু দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাবু দিফিনামা তিয়া বামি হুন এবস তেদু কো ফাহুটে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ গুদুরে ফুলু গাওয়া কলাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মূসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নেবিনামা একলেগে ফাণাম বেস তিমং কলেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কন্দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুলু কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডাভিয়াস উনি কামে আতু এদা ফদ কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদ মুসলিমম মাগফুরদমন একি সিফাসিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কোরামু গেন্দা দোসবারেগা মি বিসনালং কোমমেহেম বেনুন নুগুতাই হিতাম মেরিতি কো দেকে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

হামাকাশ্বরং ফতুগে তেরেং আল্লাহ বাবালিবি থাকেতে বংহনাক এতকেচ্চ কুড়া আগে দীগং উড়ে মিহং আলিফান নুং এহিং এচ্চে এউরেং খ্যা বন্ডঙ্গলা নুড়েতে আদি কয়ামে দুহং আল্লাহ এউরেন্নক বস ওয়াহিয়ে নুকরবানেতে আদি এউরেন তাহিরে বিস নুকরবানেতে আদি এউরেন্নং হুরি বেন দিনে আজাবে।

এই হামাকা স্বরম আল্লাহ হাক গতগা ফিবাওয়া লব্বা ফাওয়া খামা চকে আদি হামাকা স্বরম ফতামেদ খিলাফ মিহুবানি হাক্কা দুর্গেম্বা দেখুড়ে খামেক গেথরে গা কং খাশরে।

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালু ফেমবেরুং এম ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গালু ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রামা
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কোঙ্গেন কোন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
2: শাবিয়া

ফাহে ওয়াসাইয়া কুরা মিহিগে ফরাতুম বে ইনসাফ গোতে নুয়ত ফাফ রিবা গোতিং হিঙ্গাফানে খম বিরুগেং এউরেঙ্গে মেদুগা এবহি ওয়ারতবেরিঙ্গে মেদুগা সুলহ কফি মিহা দন্নাশে ফাহে এ মিহাগ মচ্চক ফাফেনতে এবহি কুরিন নঙ্গেনু ওয়াসাইয়া বদল খুরমগে ফাফ এ মিহিগে মচ্চক নেতে হম কশরুম আল্লাহি গিন গিন ইম ফাফ ফুসবা রহিম ওয়ন্ত রসকলাঙ্গে।